এক বেন অসবি বেগস হঞ্চাবজাতলে হে কাতার আসলে পর্দেসান ওতাত জে পি গনসালভিস হাঁচি কাতার রচনা আনি সঙ্গীত জসিনো হাঁচে কাতারাঞ্চা কারাবিন নিমণ্যা সুয়াতের আইকুক দিতা এস লেমোস হাঁচাবজান্ত বাবুশ হাঁ সঙ্গীতবদ্ধ কেলে হে কাতার।